0: আমি ছবিমার জীবনে ভাগ্যের খোটো মেরেছিলাম।
1: ভাগ্যের খোটো এরকম জন্মে বলেনি বলতেন, ভাগ্য তো আপনি বরণ করতেন।
0: কোথায় তোর মানে তুমি ভাগ্য বড় সকিরা?